শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 16 জুন মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একটি চুক্তি এখন সম্পন্ন হয়েছে। ট্রাম্প রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে এই ঘোষণা দেন। তিনি বলেন, আমি এর মাধ্যমে হরমুজ প্রণালী টোল মুক্তভাবে খুলে দেওয়ার পূর্ণ অনুমোদন দিচ্ছি এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি। বিশ্বের সব জাহাজ, তোমাদের ইঞ্জিন চালু করো, তেলের প্রবাহ শুরু হোক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তি চুক্তিতে পৌঁছেছে। সোমবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে শরীফ বলেন, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি আরও বলেন, উভয় পক্ষ লেবানন সহ সকল রণাঙ্গনে সামরিক অভিযানের অবিলম্বে ও স্থায়ী সমাপ্তি ঘোষণা করেছে। 19 জুন শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং শুক্রবার সুইজারল্যান্ডে এটি স্বাক্ষরিত হবে। কাজেম গারিবাবাদী সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি বিবৃতি জারি করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে ইরান এই যুদ্ধে বড় ধরনের বিজয় অর্জন করেছে। গারিবাবাদী জানিয়েছেন যে লেবানন সহ সব রণাঙ্গনে অবিলম্বে এবং স্থায়ীভাবে যুদ্ধাবসান, সেই সাথে ইরানের বিরুদ্ধে মার্কিন নৌবাহিনীর অবরোধ প্রত্যাহার অবিলম্বে কার্যকর হবে। তিনি আরও বলেন, সমঝোতা স্মারকের অবশিষ্ট বিধানগুলো আগামী শুক্রবার এটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর কার্যকর হবে। তিনি আরও বলেন যে দ্বিতীয় পর্যায়ের 60 দিনব্যাপী আলোচনা পর্বে ইরানের পারমাণবিক উন্নয়ন এবং ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করা হবে। ওই কর্মকর্তা সতর্ক করে বলেছেন যে ইরানের সশস্ত্র বাহিনী সর্বদা টিগারে আঙুল প্রস্তুত রাখবে। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তাকাইচি বলেছেন, সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক সমাধান খোঁজা এবং ক্রমাগত আলোচনা চালিয়ে যাওয়ার ফলেই এই ঘোষণাটি এসেছে। তিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসা দেশগুলোর প্রচেষ্টার প্রশংসা করেছেন। তাকাইচি বলেন, সমঝোতা স্মারকটি নিয়মিত ও ধীরভাবে বাস্তবায়িত হবে এবং হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা হবে বলে তার আশা। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য বিষয়ে যত দ্রুত সম্ভব একটি চূড়ান্ত চুক্তির ব্যাপারেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপান ও ব্রিটেনের নেতারা অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা বিষয়ে একটি যৌথ ঘোষণা প্রকাশ করেছেন। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিষয়টি যার মধ্যে অন্তর্ভুক্ত। জাপানের প্রধানমন্ত্রী তাকায়েচি সানায়ে রবিবার লন্ডনে তার ব্রিটিশ প্রতিপক্ষ কিয়া স্টার্মারের সঙ্গে সাক্ষাৎ করেন। স্টার্মারের সঙ্গে বৈঠকের শুরুতে তাকায়েচি বলেন, জাপান ও ব্রিটেন নিরাপত্তাসহ বহু ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করছে এবং এমন এক পর্যায়ে পৌঁছেছে যাকে এমনকি আধা মিত্র হিসেবেও বর্ণনা করা যেতে পারে। দুই দেশের প্রধানমন্ত্রীরা পরে অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা বিষয়ে এক যৌথ ঘোষণা জারি করেন। সেই ঘোষণায় নেতারা অর্থনৈতিক জবরদস্তি এবং গুরুত্বপূর্ণ খনিজসহ স্বেচ্ছাচারী রপ্তানি নিষেধাজ্ঞার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, নেতারা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের উত্তোলন, পরিশোধন, প্রক্রিয়াজাতকরণ, পুনর্ব্যবহার এবং মজুতকরণের মতো ক্ষেত্রগুলিতে G7 সদস্য এবং সমমনা দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করবেন। ঘোষণাপত্রে বলা হয়েছে যে নেতারা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতির জন্য বর্ধিত ঝুঁকি, বিশেষ করে জ্বালানি সরবরাহ শৃঙ্খলের উপর চাপের বিষয়টি স্বীকার করেন। এই বিষয়ে উৎপাদক ও ভোক্তা দেশগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করার গুরুত্ব বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়। ঘোষণাপত্রে অফশোর বায়ু বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। আলোচনায় তাকায়েচি ও স্টার্মার পরবর্তী প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির লক্ষ্যে জাপান, ব্রিটেন ও ইতালির মধ্যে একটি যৌথ কর্মসূচি ত্বরান্বিত করতে সম্মত হয়েছেন। সোমবার পূর্ব ফ্রান্সের এভিয়ানে 7টি শিল্পোন্নত দেশের জোট G7 শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে। এর আলোচ্যসূচিতে ইরান ও ইউক্রেন পরিস্থিতি অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। ইরান পরিস্থিতি সংক্রান্ত আলোচনায় G7-ভুক্ত দেশগুলোর সাথে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশের নেতারাও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে রাশিয়ার আগ্রাসন নিয়ে G7-ভুক্ত দেশগুলোর নেতাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন। ইউক্রেন সম্পর্কিত আলোচনার বিষয়গুলোর মধ্যে শান্তি আলোচনাকে কিভাবে সমর্থন করা যায় তা অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন চান যে এই শীর্ষ সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈষম্য দূরীকরণকে যেন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। তিনি অর্থনৈতিক নিরাপত্তার মতো বিষয়গুলোর ওপরও আলোকপাত করতে আশাবাদী, যার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। গত বছরের মতো এবারও নেতারা একটি বিস্তারিত যৌথ বিবৃতি প্রকাশ করা থেকে বিরত থাকবেন বলে আশা করা হচ্ছে। এর পরিবর্তে প্রতিটি সুনির্দিষ্ট বিষয়ের ওপর ফলাফল সংক্রান্ত নথি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যকার সম্পর্ক কিছুটা তিক্ত রয়ে গেছে। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর সতর্ক অবস্থান গ্রহণ করা হলো যার আংশিক কারণ। উদীয়মান অর্থনীতির দেশগুলোর উত্থানের মধ্যে G7-এর গুরুত্ব যখন হ্রাস পাচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র বহুপাক্ষিক সহযোগিতার চেয়ে তাদের আমেরিকা ফার্স্ট নীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।